0: अबको केही क्षणमा नै यहाँ समक्ष सम्प्रसारण गरी सुनाइरहेछौ
1: आकाशवाणी खबर पढ्छ সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকে তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই শেষকৃত্যে যোগ দিচ্ছেন না। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেছেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়েও তারা সন্তোষ ব্যক্ত করেছেন।
2: आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है, लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलोसॉफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपने इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস প্রমুখ। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ ও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি আলোচনায় থাকছে। লোকসভা সচিবালয় জানিয়েছে বিধায়ক, সাংসদ, অধ্যক্ষ বা প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের

0: কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতার নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও বৈঠকে গৃহীত হয়েছে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিলটির খসড়া পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
1: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: রাজ্যে সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের 2 বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2 পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে এই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগে জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়।
2: তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী এই তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্ডেরবাল জেলার বালতালে 2টি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েতিরাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে রাজ্যগুলির পঞ্চায়েত মন্ত্রীদের নিয়ে জাতীয় স্তরের একটি কর্মশিবিরের আয়োজন করছে। কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্রামীণ এলাকার স্থানীয় প্রশাসনের জন্য ষোড়শ অর্থ কমিশনের অনুদান কাজে লাগানোর বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারবে না। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 8 জন। আজ ভোরে কাম্ভাম ওয়াই জাংশনের কাছে একটি সারবোঝাই লরি দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহতদের গিড্ডালুর এবং কাম্ভাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বাবা আয়তুল।

মে মাসে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং একই সঙ্গে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের স্বাগত জানিয়েছি আমরা। যখনই কোনো কিছু নতুন হয় তখন আশা থাকে অনেক বেশি, তাই না? আর সেই আশার সঙ্গে, ভরসার সঙ্গে এই যে আমাদের ভবিষ্যৎ সবটাই তো জুড়ে থাকে, বিশেষ করে তা যদি বিধানসভা অথবা লোকসভা সম্পর্কিত হয়, কারণ বিধানসভা এবং লোকসভায় যারা নির্বাচিত হয়ে পৌঁছচ্ছেন সেই বিধায়কেরা, সেই সাংসদেরা আমাদের রূপকার, ভাবনার, আশার, স্বপ্নের। পশ্চিমবঙ্গের এই যে নবনির্বাচিত বিধানসভা, এই বিধানসভায় এবছর প্রায় 200 বেশি বিধায়ক তারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে প্রথমবারের জন্য, এবং প্রথম যে কোনো কিছু মানেই সেখানে অভিজ্ঞতা তৈরি হওয়ার প্রয়োজন, সেখানে সার্বিক বিষয়টা জেনে নেওয়ার প্রয়োজন থাকে। ঠিক সেই প্রয়োজনের জায়গা থেকেই এবার আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। হ্যাঁ, দুদিনের এই বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন তা হয়েছে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে। সাজো রব বলা যায় এই নিয়ে গতকাল থেকেই কলকাতায় এসে পৌঁছেছেন শুধুমাত্র লোকসভার স্পিকার ওম বিড়লা তাই নয়, এসেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের নানান বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কলকাতায় গত রাত থেকেই পৌঁছে গিয়েছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। দুদিনব্যাপী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যার আয়োজন কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে, আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা পাচ্ছেন আকাশবাণী কলকাতা থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা এবারে প্রথমবারের মতন যোগ দিচ্ছেন সেই 200 বেশি বিধায়ক তো বটেই, একই সঙ্গে আরও বেশ কিছু বিধায়কেরাও রয়েছেন যারা এর আগেও কাজ করেছেন বিধায়ক হিসেবে। তবু সময় বদলায় অনেক নতুন বিল আসে, নতুন অনেক নিয়ম আসে নতুন, সেই সব কিছু জেনে নেওয়ার প্রয়োজন বিধায়কেদের, এবং সেটি তাদেরকে জানানোর জন্য, তাদের দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবারে এই দুদিনের যে শিবির সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, আসছেন একাধিক রাজ্যের

বিভিন্ন বিধানসভার স্পিকারেরাও। আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে নিয়ে যাব আপনাদের।

তেসরা জুলাই আজ। দু মাস আগেই পশ্চিমবঙ্গের যে নতুন বিধানসভা তৈরি হলো, আমরা জানতে পারলাম বিধায়কদের নাম, আর তারপর দুটো মাস পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভা গঠন হয়েছে, বিধায়কেরা দায়িত্ব নিয়েছেন যার যার নিজের কাজের। এবারের বিধানসভায় প্রায় 200 বেশি এমন বিধায়ক রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন। সুতরাং শুধুমাত্র তারাই নয়, যারা এর আগেও বিধায়ক ছিলেন, এবারেও নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও যারা সকলেই বিধায়ক হয়েছেন এবং কাজ করবেন বিধায়ক হিসেবে, তাদের অনেক বিষয়ে জানানো প্রয়োজন, জেনে রাখার প্রয়োজন। সেই সব বিষয় জানাবার জন্য তাদের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব যথেষ্ট জামাথায় রেখে এবারে দুদিনের জন্য আজ এবং আগামীকাল কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, এবং বিধায়কদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। মনে হতেই পারে প্রয়োজনটা কি এমন শিবিরের, আসলে বিধায়ক হিসাবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, কিভাবে চলে সংসদীয় নানান প্রক্রিয়া যেখানে প্রশ্নোত্তর থাকে এবং আরও অন্যান্য নানান সংসদীয় প্রক্রিয়া, সেগুলি কিভাবে চলে জানা প্রয়োজন। সংসদীয় কমিটির ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রাইভেট মেম্বার বিল, আইনসভার আর্থিক যে কার্যাবলী, যে বাজেট প্রক্রিয়া, এই সব কিছুই কিন্তু জানার প্রয়োজন, এবং জানলে তবেই তারা কাজটাও করতে পারবেন সঠিকভাবে। সে কারণেই আজকের যে অতিথি বক্তারা, তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়কে ভাগ করে আলাদা আলাদা করে তারা পরামর্শ দেবেন। কারা বলছেন এই সভায় আজ যারা উপস্থিত রয়েছেন এবং আজ যারা বক্তব্য রাখবেন এই প্রশিক্ষণ শিবিরে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের জন্য, তাদের মধ্যে অবশ্যই বলতে হয় বিধানসভা স্পিকার শ্রী রথীন্দ্র বসুর কথা, থাকছেন উদ্বোধনী বক্তব্যের জন্য বিধানসভা স্পিকার নিজেই, উপস্থিত রয়েছেন আজ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজ বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন মধ্যপ্রদেশ

ലെജിസ്ലേറ്റീവ് അസംബ്ലിയുടെ സ്പീക്കർ ശ്രീ നരേന്ദ്ര സിംഗ് തോമർ. এভাবে নানান মানুষ এবং অবশ্যই তারা তাদের জায়গা থেকে কাজের জায়গাটা বিধায়ক হিসেবে জানেন যে কি কি কাজ করতে হয়, এবং মূলত এই কারণেই বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকারদের আজ আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসছেন এবং তারা জানাবেন যে ঠিক কী কীভাবে এই কাজ চলে, কী কীভাবে করতে হয় কাজ বিধায়কদের, সে বিষয়ে নজর রাখবো আমরা অবশ্যই আজ এবং আগামীকাল। এই দুই দিন আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিধায়কদের প্রশিক্ষণ শিবির, তার উদ্বোধনী অনুষ্ঠান, তার সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং সেখানে নবনির্বাচিত বিধায়কেরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু তা সত্ত্বেও বিধায়ক হিসেবে দায়িত্ব কর্তব্য তা কিন্তু নেহাত কম কিছু নয়। অনেক কিছু জানার প্রয়োজন এবং জানলে তবেই তারা সে বিষয়ে সুচারুরূপে করতে পারবেন তাদের কাজ, নির্ধারিত কাজ। সেই উপলক্ষেই দুদিনব্যাপী আজ এবং কাল আয়োজন করা হয়েছে নিউ টাউনের, কলকাতার নিউ টাউনের কনভেনশনাল সেন্টারে দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির, নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির। আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে, যেখানে উদ্বোধনী ভাষণ বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আজ উপস্থিত রয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, তিনিও বক্তব্য রাখবেন। অবশ্যই বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা, এবং বক্তব্য রাখবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ডাক্তার ডক্টর শঙ্কর ঘোষ। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দুদিনব্যাপী নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির হিসেবে, তার সরাসরি সম্প্রচার আপনারা শুনতে পাবেন। আপনারা শুনছেন এখন আকাশবাণী কলকাতা, সেই সরাসরি সম্প্রচার আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য।

মাননীয় বিধায়ক শ্রীমতী মামনি বাউরিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং তিনি আজকে মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্বোধিত করবেন।

শ্রীমতী মামুনি বাউরি, রঘুনাথপুর বিধানসভার মাননীয় বিধায়ক, তিনি সম্বর্ধিত করছেন লোকসভার মাননীয় পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র মহাশয়কে। এরপরে ডেকে নেব শ্রীমতী কলিতা মাঝি, যিনি মাননীয় বিধায়ক তো বটেই, সেই সঙ্গে মাননীয় রাষ্ট্রমন্ত্রী আবাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে অনুরোধ, তিনি এবার শ্রী উমেশ রায় মাননীয় রাষ্ট্রমন্ত্রী তাকে সম্বোধিত করবেন। আর সেই সঙ্গে আবারও ডেকে নেব শ্রীমতী সাবিত্রী বর্মন মাননীয় বিধায়ক, তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধান মাননীয় বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে এবারে অনুরোধ জানাব সকলকে স্বাগত জানাবার জন্যে।

স্পিকার অপার সিস্ট লেজিসলেটার্স শ্রী রণেন্দ্র সিং তোমারজি, অনারেবল স্পিকার মধ্যপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হরবিন্দর কল্যাণজি, অনারেবল স্পিকার অফ হরিয়ানা লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্রী বাসুদেব দিওয়ানিজি, অনারেবল স্পিকার অফ রাজস্থান অ্যাসেম্বলি দি সতীশ মোহনাজি, অনারেবল স্পিকার অফ উত্তরপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড শ্রী সুরমা পাধে, অনারেবল স্পিকার অফ ওড়িশা লেজিসলেটিভ অ্যাসেম্বলি মিংমা নরবু শেরপা, অনারেবল স্পিকার অফ সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড অনারেবল মেম্বার্স অফ পার্লামেন্ট শ্রী এন কে প্রেমাচরণজি অ্যান্ড শ্রী রবি শঙ্কর প্রসাদজি, অনারেবল চেয়ারপার্সন কমিটি অন দ্য প্রিভিলেজ অ্যান্ড শ্রী মনীষ তিওয়ারি জি, ডক্টর সত্যপ্রকাশজি, ডিস্টিংগুইশ রিসোর্স পার্সন ইনক্লুডিং বিনয় মোহনজি, ফর্মার জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েট অ্যান্ড শ্রী রবীন্দ্র গরিলেমাজি, ফর্মার জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েট অ্যান্ড জে এম বৈশাজি অ্যান্ড ফর্মার জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েট, ডিস্টিংগুইশ অফিসার্স অফ লোকসভা সেক্রেটারিয়েট অ্যান্ড পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড। মাই সিনসিয়ার গ্রিটিংস অলসো এক্সটেন্ডেড টু অনারেবল মিনিস্টার্স, অনারেবল মেম্বার্স অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ডিস্টিংগুইশ অফিসার্স অফ দি লোকসভা সেক্রেটারিয়েট অ্যান্ড প্রাইড, এস্টিম রিসোর্স পার্সনস অফিসার্স অফ দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যান্ড এভরি ডিস্টিংগুইশ গেস্ট প্রেজেন্ট হিয়ার টুডে। বিফোর আই প্রসিড ফার্দার আই উড লাইক টু মেনশন দ্য অরিয়েন্টাল প্রোগ্রাম হ্যাজ বিন

বিজেপি বিধায়কের কাঁধে থাকে সংবিধান রক্ষা, মানুষের কাঁধে থাকে সংবিধান তুলে ধরা, মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা, সরকারের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারের জনকল্যাণ জবাবদিহিতা নিশ্চিত করা কাজ করার এবং জনকল্যাণে বিধানসভার কার্যপ্রণালী আইন প্রণয়নের ধাপ, বিধানসভার কার্যপ্রণালী আইন প্রণয়নের ধাপ, সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে এই অনুষ্ঠান কর্মসূচি সেই জ্ঞান অর্জনে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, সেই জ্ঞান অর্জনে একটি সুযোগপূর্ণ পদক্ষেপ। আমি নিশ্চিত সচেতন এবং প্রকৃত শক্তি নিহিত হয়েছে, আমাদের সংসদীয় বিতর্ক প্রকৃত শক্তি নিহিত হয়েছে, আলোচনা বিতর্ক যুক্তনিষ্ঠ মত বিনিময় আলোচনা দূরদর্শী এই বিধানসভা জ্ঞানমুখী আইন অবদান সমৃদ্ধ হয়েছে।

0: সকলের অনুমতি নিয়ে একটি
1: পশ্চিম বঙ্গাল বিধানসভা কে মাননীয় অধ্যক্ষ রথীন্দ্র বোস জি, পশ্চিম বঙ্গাল সরকার কে রাজ্য মন্ত্রী সংসদীয় শ্রী উমেশ রায় জি, পশ্চিম বঙ্গাল বিধানসভা মে নেতা প্রতিপক্ষ, রাজ্যসভা মে হামারে অতি প্রভাবী কুশল সাথী রহে ভাই রীতাব্রতা বনার্জি জি, দেশ কে কই রাজ্যো সে আয়ে হামারে মাননীয় বিধানসভা অধ্যক্ষ জি, পশ্চিম বঙ্গাল সরকার কে মাননীয় মন্ত্রীগণ, इस अवसर पर मौजूद माननीय सांसदगण, पश्चिम बंगाल की 18वीं विधानसभा के सभी नव निर्वाचित माननीय सदस्यगण, लोकसभा महासचिव

0: পশ্চিমবঙ্গ সরকার শ্রী উমেশ রায়।
1: পশ্চিম বঙ্গাল কে 18ওয়ে বিধানসভা মে নির্বাচিত বিধায়কো কে লিয়ে আয়োজিত ইস ওরিয়েন্টেশন কে কার্যক্রম মে আমারে বীচ মার্গদর্শক কে রূপ মে উপস্থিত লোকসভা কে সম্মাননীয় স্পিকার আদরণীয় শ্রী ওম বিরলা জি, রাজ্যসভা কে ডেপুটি চেয়ারপার্সন আদরণীয় শ্রী হরিবংশ জি, পার্লামেন্টারি অ্যাফেয়ার কে কেন্দ্রীয় মন্ত্রী আদরণীয় শ্রী কিরণ রিজিজু জি, পশ্চিম বঙ্গাল বিধানসভা কে মাননীয় অধ্যক্ষ আদরণীয় শ্রী রথীন বোস জি, পশ্চিম বঙ্গাল বিধানসভা মে নেতা প্রতিপক্ষ আদরণীয় শ্রী ঋতুব্রত ব্যানার্জি জি, সর্বোপরি হাম সবকে প্রেরণা স্রোত পশ্চিম বঙ্গাল কে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী শুভেন্দু অধিকারী জি, আজকে ইস কার্যক্রম মে বিভিন্ন প্রদেশো সে আয়ে হুয়ে আদরণীয় স্পিকার মহোদয়, ইস কার্যক্রম মে উপস্থিত সভি অধিকারীগণ এবং সভি বিধায়কগণ কা পশ্চিম বঙ্গাল সরকার কি ওর সে আপকা হার্দিক অভিনন্দন আর আভার ব্যক্ত করতা হুঁ। আপ লোগোনে আপনা কিমতি সময় নিকাল কর ইস কার্যক্রম কো পশ্চিম বঙ্গাল কে পুরে ব্যবস্থা কো সমঝনে আর আগামী দিনো মে ইস বিধানসভা কো চালানে মে আপনি ভূমিকা কো সমঝনে কে লিয়ে আপ কিমতি সময় নিকাল কর ইহাঁ উপস্থিত হুয়ে ইসকে লিয়ে আপকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ। সাথ হি সাথ পার্লামেন্টারি রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড কে সভি অধিকারীও কা ভি হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ, জো আপ লোগোনে ইতনা আচ্ছা কার্যক্রম আয়োজিত কিয়া। নিশ্চিত তৌর পর দো দিন কে ইস ওরিয়েন্টেশন কার্যক্রম মে হাম সব ইহাঁ সে বহুত সারে বিষয়ো কো সিখ কর আনে ওয়ালে দিনো মে পশ্চিম বঙ্গাল কে বিধানসভা কো চালানে মে আপনি মহত্বপূর্ণ ভূমিকা নিভায়েঙ্গে। আপ সব লোগো কা এক বার ফির পশ্চিম বঙ্গাল সরকার কি ওর সে আপকা হার্দিক আভার আর ধন্যবাদ জ্ঞাপন করতা হুঁ।
0: हम राष्ट्रगीत और राष्ट्रगान के साथ उद्घाटन सत्र का समापन करेंगे। कृपया सभी अपने स्थान पर खड़े हो जाइए।

0: Thank you so much. With that, we come to the end of our inaugural session. May we request all the dignitaries on the dais to proceed to the Chief Minister's Lounge. And along with them, may I request Shri Harvinder Kalyan, Honorable Speaker, Haryana Legislative Assembly. Shri Vasudev Devnani, Honorable Speaker, Rajasthan Legislative Assembly. Shri Narendra Singh Tomar, Honorable Speaker, Madhya Pradesh Legislative Assembly. Shri Satish Mahana, Honorable Speaker, Uttar Pradesh Legislative Assembly. Srimati Surama Padhi, Honorable Speaker, Orissa Legislative Assembly. Shri Kundip Singh Pathania, Honorable Speaker, Himachal Pradesh Legislative Assembly. Shri Mulne Norbu Shepe, Honorable Speaker, Sikkim Legislative Assembly. Shri M.K. Premachandran, Honorable Member of Parliament, Lok Sabha. And also Shri Uttam Kumar Singh, Secretary General, Lok Sabha. Shri Shulendra Nath Das, Principal Secretary, West Bengal Legislative Assembly, to kindly proceed to the Chief Minister's Lounge.
1: I would request Honorable MLAs to kindly wait for a moment. MLA kindly apnara ektu ekhane boshe jan. Official photograph jonno Honorable Speakers chole jabe tarpore amra ei hall theke berobo. I would request Honorable MLAs to kindly wait in the hall. The dignitaries may first proceed for the photographs, then we will vacate the hall.
0: মাননীয় বিধায়কগণ, মাননীয় মন্ত্রী যারা আছেন, তাদের সকলকে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, তারপরে আপনাদের আমরা চার নম্বর রুমে নিয়ে যাব, সেখানে আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে।
2: নবনির্বাচিত বিধানসভার যে বিধায়কেরা পশ্চিমবঙ্গের, তাঁদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাঁদের জন্য দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে কলকাতায় এবং নিউটাউনের কনভেনশন সেন্টারে। সেই উদ্বোধনী অনুষ্ঠান তার সম্প্রচার শুনলেন এতক্ষণ আপনারা।

0: স্থানীয় সময় রাত 11:30টায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবোভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে, খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনার তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, জৈশ ই মোহাম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমপিএ টিজিএম ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী।

0: যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। চল্লিশ বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: বঙ্গাল কি বিরাসত যে গৌরবপূর্ণ হ্যাঁ বিরাসত কবি পুনর্জীবিত করতে হুয়ে আধুনিকতা কে সময় নয় যুগ কি তরহ 2047 তক বিকশিত ভারতকে স্বপ্নো কো সাকার করনে কে লিয়ে বঙ্গাল কো বিকশিত বনানে কা বঙ্গাল কো সাংস্কৃতিক পুনর্জাগরণ বঙ্গাল কো উদ্যোগ ব্যাপার কি দৃষ্টি সে বেহতর বনানা সমাজ কে অন্তিম ব্যক্তি কে জীবন কো বদলনে কে লিয়ে আপ সব মিলকর কাম করেঙ্গে।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 435,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR কে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে DSE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: श्रोताहरु अहिले हुनुहुन्छ आकाशवाणीको खरसाङ केन्द्रसँग एफएम 103.5 MHz र समय यस बेला बेलुकीको 7:45 भइरहेछ। आकाशवाणी खरसाङ अब अघिल्लो क्रममा प्रस्तुत गर्दछ भुटानी कार्यक्रममा केही भुटानी गीत।